ইন্দিরা গান্ধী সেন্টার ফর এটমিক রিসার্চ IGCAR কুল পদো কি সংখ্যা হ্যাঁ 200। আবেদন করতে আবেদন শুরু হোনে কি তিথি হ্যাঁ 20 জুলাই 2026। আবেদন কি অন্তিম তিথি হ্যাঁ 19 আগস্ত 2026। আয়ু সীমা 18 বর্ষ সে 24 বর্ষ কে বীচ। www.igcar.gov.in